শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 22 মে শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ক্রমবর্ধমান জ্বালানি খরচের চাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করতে জাপান সরকার $3 বিলিয়নেরও বেশি অর্থ ব্যয়ের কথা বিবেচনা করছে। সরকার ও ক্ষমতাসীন জোটের দলগুলোর লক্ষ্য হল বিগত গ্রীষ্মকালের তুলনায় বিদ্যুৎ ও গ্যাসের বিল কম রাখা। সরকার গত বছর জুলাই ও সেপ্টেম্বর মাসে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতে দুই ইয়েন করে ভর্তুকি দিয়েছিল। আগস্ট মাসে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে 2.4 ইয়েন করা হয়েছিল। সরকার এবছর গ্রীষ্মে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতে ভর্তুকির পরিমাণ আরও 1 বা 2 ইয়েন বাড়ানোর পরিকল্পনা করছে। এই পদক্ষেপগুলোর জন্য প্রায় $500 বিলিয়ন বা $3 বিলিয়নের বেশি বরাদ্দের একটি পরিকল্পনা আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। এই অর্থ চলতি অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত সংরক্ষিত তহবিল থেকে আসবে। পরিকল্পনার ব্যাপকতা বিবেচনা করে এবছরের জন্য একটি সম্পূরক বাজেট প্রণয়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবছর এপ্রিলে মধ্যপ্রাচ্য থেকে জাপানে আমদানি করা অপরিশোধিত তেলের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 2/3 হ্রাস পেয়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকার কারণেই এমনটি ঘটেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ 67.2% হ্রাস পেয়ে প্রায় 3.8 মিলিয়ন

মিলিয়ন কিলোলিটারে দাঁড়িয়েছে। ন্যাপথা সহ তেলজাত পণ্যের চালান কমে গিয়েছে 79.4%, মধ্যপ্রাচ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চালান হ্রাস পেয়েছে 76.1%। ঘাটতি পূরণের জন্য জাপান অন্যান্য দেশ ও অঞ্চল থেকে তেলজাত পণ্য সংগ্রহের চেষ্টা করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি 38.8% বেড়েছে। এর পাশাপাশি দেশটি থেকে ন্যাপথার আমদানিও খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে অর্থ মন্ত্রণালয় প্রণীত জাপানের বাণিজ্যিক ভারসাম্য বিষয়ক প্রতিবেদনে তেল আমদানির পরিসংখ্যান অন্তর্ভুক্ত ছিল। সামগ্রিকভাবে ওই মাসে জাপান প্রায় 302 বিলিয়ন ইয়েন বা প্রায় 1.9 বিলিয়ন ডলার উদ্বৃত্ত অর্জন করেছে। সেমিকন্ডাক্টর সম্পর্কিত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রপ্তানির মূল্য বেড়েছে 14.8%, আমদানি 9.7% বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়ে প্রেসিডেন্ট লাই চিংতের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। বুধবার ওয়াশিংটন ডিসির নিকটবর্তী জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি লাইকে ফোন করার পরিকল্পনা করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তার সঙ্গে কথা বলব, আমি সবার সঙ্গেই কথা বলি। বিষয়টি সামাল দেওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, পরিস্থিতি খুব ভালোভাবেই আমাদের নিয়ন্ত্রণে আছে। এরপর তিনি গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে একটি চমৎকার বৈঠক হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প আরও বলেন, আমরা তাইওয়ান সমস্যা নিয়ে কাজ করব। গত সপ্তাহে শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকের পর ট্রাম্প তাইওয়ানের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, তাইওয়ান যিনি শাসন করছেন তার সাথে কথা বলতে হবে। এতে সাড়া দিয়ে বুধবার লাইও আলোচনায় বসতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প এর আগে তাইওয়ানের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রিকে দর কষাকষির জন্য একটি খুব ভালো হাতিয়ার হিসেবে বর্ণনা করেছিলেন।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক কৌশলগত আদান প্রদান জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। তারা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তাদের সংহতির ওপর জোর দেওয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক হামলার সমালোচনা করেছেন। বুধবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতা বৈঠকে মিলিত হন এবং তাদের যৌথ বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়েছে, উভয়পক্ষই এ ব্যাপারে একমত যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এতে বিবদমান পক্ষগুলোর সংলাপ ও আলোচনায় ফিরে আসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। বিবৃতিতে এও বলা হয় যে জাপান পুনরায় সামরিকীকরণ ত্বরান্বিত করছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। এতে বলা হয়, জাপানকে তার নতুন সমরবাদ ও পুনঃসামরিকীকরণ বন্ধ করতে দাবি জানাচ্ছে চীন ও রাশিয়া। বিবৃতিতে এই অঙ্গীকারও করা হয় যে উভয়পক্ষ জ্বালানি খাতে সহযোগিতা করবে। চীন সরকার বলছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত শুল্ক হ্রাস চুক্তির আওতায় উভয়পক্ষের প্রায় $30 বিলিয়ন মূল্যের পণ্য অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উভয় দেশের আরোপিত রপ্তানি নিয়ন্ত্রণে বিরতির বিষয়ে নভেম্বরের সময়সীমা বাড়ানোর জন্য আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দেশের সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং গত সপ্তাহে শুল্ক হ্রাসের বিষয়ে আলোচনার জন্য একটি বাণিজ্য পরিষদ গঠনে সম্মত হয়েছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে যে প্রত্যেক পক্ষে কম করেও $30 বিলিয়ন মূল্যের শুল্ক হ্রাসের একটি কাঠামো নিয়ে আলোচনার জন্য তাদের মধ্যে মতৈক্য হয়েছে। মন্ত্রণালয় চীন ও যুক্তরাষ্ট্রের আরোপিত রপ্তানি নিয়ন্ত্রণের স্থগিতাদেশের মেয়াদ বাড়াতেও আগ্রহ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে এমনটি করা হলে উভয় দেশের স্বার্থ রক্ষা হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশাও পূরণ হবে। তবে এতে উল্লেখ করা হয়েছে যে চীন আইন ও প্রবিধান অনুযায়ী বিরল মৃত্তিকার উপর রপ্তানি নিয়ন্ত্রণ বাস্তবায়নের পাশাপাশি

আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কনিচুয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। তাহলে রেডি হয়ে যান বন্ধুরা, জাপানি ভাষার আরো একটি পাঠ আমরা একসঙ্গে শিখব, তাই হবে অনেক মজা, হবে অনেক ফান।
0: আজ আমাদের 12তম পাঠ। এই পাঠে এবং পরবর্তী আরেকটি পাঠে আমরা শিখব কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় এবং কোনো কিছু বুঝিয়ে বলা যায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি ভাষার পাঠে আমাদের মূল চরিত্র ভিয়েতনাম থেকে আসা শিক্ষার্থী তাম চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে টোকিওর বিখ্যাত পর্যটন এলাকা আসাকুসার একটি দর্শনীয় স্থান সেনসৌজি মন্দিরে। সৌভাগ্যের কবচ বা মাদুলি বিক্রি করে এমন একটি দোকানের দিকে তারা অগ্রসর হচ্ছে।
0: জাপানে ওমামনি নামে পরিচিত কবচ বা মাদুলি বিক্রি হতে দেখা যায়, যেগুলো সৌভাগ্য বয়ে আনে বলে সাধারণভাবে বিশ্বাস করা হয়। তাহলে চলুন শুনি 12তম পাঠের নাট্যাংশ।
2: বরাবরের
0: মতোই এবার প্রতিটি বাক্য বুঝে নেওয়ার পালা।
1: তাম একটি ঘণ্টাযুক্ত কবচ দেখতে পেয়ে বলল,
0: কি সুন্দর কবচ, তাই না?
1: মিয়া সম্মতি প্রকাশ করল এভাবে,
0: সত্যি খুব সুন্দর।
1: আরেকটি কবচ দেখেও তাম কৌতূহল প্রকাশ করল,
0: আর এটাও তো দেখছি সুন্দর।
1: দোকানি তখন ব্যাখ্যা করে বললেন,
0: ওটা হচ্ছে এমমুসুবি ধরনের কবচ,
3: 800 ইয়েন
0: পড়বে।
1: দোকানের কথা পুরোপুরি বুঝতে না পেরে তাম বিশেষ ধরনের কবচের নামটি বলার চেষ্টা করল,
0: এনমুসু না কি যেন বলছিলেন।
1: মিয়া তখন তাকে সংশোধন করে দিল,
0: এমমুসুবি ভালো জীবনসঙ্গী পাওয়ার কবচ।
1: তখন সেই কবচ তাম কিনবে বলে দোকানিকে জানালো,
2: যা
0: তাহলে এটা আমাকে দিন প্লিজ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে কি সুন্দর সৌভাগ্যের কবচ, তাই না? এবারে আসুন মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
4: কাওয়াই,
0: এটি একটি বিশেষণ যার অর্থ সুন্দর, আকর্ষণীয়, মন কাড়া, দেখতে মিষ্টি ইত্যাদি।
4: ওমামোরি
0: কথাটির মানে তো জেনেই গেছেন, কবচ, মাদুলি ইত্যাদি। এরপরে আছে মার্জিত ভঙ্গিতে বাক্য শেষ করার পার্টিকেল
4: দেস,
0: আর সবশেষে আছে
4: নে।
0: এই পার্টিকেল যে কোনো বাক্যের শেষ প্রান্তে জুড়ে দিলে বুঝতে হবে যার সঙ্গে

0: কথা বলা হচ্ছে সেও অনুরূপ মনোভাব বা মতামত পোষণ করে বলে বক্তা আশা করছে। আজকের মূল পয়েন্ট হিসেবে কথা হবে জাপানি ভাষার বিশেষণ নিয়ে। ইতোমধ্যে আমরা
1: কাওয়াই
0: বিশেষণটির সঙ্গে পরিচিত হয়েছি। ঠিক একইভাবে যেসব বিশেষণ পদে শেষ অক্ষর হিসেবে ই থাকে সেগুলোকে জাপানিতে বলা হয় ই বিশেষণ। এখানে মনে রাখার বিষয় হল কোনো বিশেষ্য পদকে গুণান্বিত করতে হলে তার আগে সরাসরি ই বিশেষণ বসতে পারে। যেমন ধরুন
1: কাওয়াই ওমামোরি,
0: এর অর্থ সুন্দর কবচ।
2: কিন্তু খেয়াল করেছেন দিদি, মিয়া কিন্তু জবাবে কোনো বিশেষ্য পদ ব্যবহার না করেই শুধু বলেছে হন্তো কাওয়াই, অর্থাৎ সত্যি খুব সুন্দর।
0: তাতে কিন্তু কোনো অসুবিধে নেই হিরোক্সান। মনে রাখবেন ই বিশেষণ একাকীও ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন এটা কিউট বা সুন্দর কথাটি জাপানিতে হবে
1: কাওয়াই,
0: তবে এর সঙ্গে যদি
1: দেসনে
0: জুড়ে দিয়ে বলেন
1: কাওয়াই দেসনে,
0: তাহলে আরও বেশি মার্জিত শোনাবে। খেয়াল করে দেখবেন তাম যখন বলেছে
1: কোরেমোই দেসনে,
0: মানে এটাও সুন্দর বা ভালো, তখন সেখানে থাকা ই শব্দটিও ছিল আরেকটি ই বিশেষণ।
2: বুঝতে পেরেছেন তো বন্ধুরা? এবারে শুনে শুনে বলুন,
1: কাওয়াই কাওয়াই দেসনে, কাওয়াই ওমামোরি দেসনে।
0: ঠিক আছে, এবার চলুন একটি নমুনা সংলাপে সুভেনির সম্পর্কে কারো অভিমত শুনি।
3: মিতে কোনো টি শার্টস
4: ওমোশিরোই দেসু নে।
0: বাক্যের অর্থগুলো জেনে নেওয়া যাক।
3: মিতে কোনো টি শার্টস,
2: দেখুন এই টি শার্টটা দেখুন।
1: মিতে,
0: এই শব্দটি হচ্ছে দেখা অর্থাৎ
1: মিরু,
0: ক্রিয়াপদের তেরূপ, যা সাধারণত নৈমিত্তিক ভঙ্গিতে অনুরোধ জানাতে বা আদেশ করতে ব্যবহৃত হয়।
1: কোন
0: মানে হল এই, এবং
1: টি শার্টস
0: হচ্ছে টি শার্ট কথাটির জাপানি উচ্চারণ।
4: ওমোশিরোই দেসু নে,
2: বেশ ইন্টারেস্টিং তো।
0: এখানেও আমরা পেয়ে যাচ্ছি আরেকটি ই বিশেষণ, যা নিয়ে এতক্ষণ কথা হল।
1: ওমোশিরোই
0: বিশেষণটির অর্থ ইন্টারেস্টিং বা মজার।
2: বন্ধুরা, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
1: ওমোশিরোই ওমোশিরোই দেসু নে।
0: এবার মনের ভাব বা অনুভূতি প্রকাশ অনুশীলন করব আমরা। ধরুন আপনি একটি সুভেনিরের দোকানে গিয়েছেন এবং সেখানে একটা ওয়ালেট আপনার পছন্দ হলো। সেটা দেখতে সুন্দর হলেও আপনি অবাক হয়েছেন এর চড়া দাম শুনে। তাহলে ওটা যে খুব বেশি দামি তা বলার চেষ্টা করুন। দামি কথাটির জাপানি হল
1: থাকাই, থাকাই।
0: তাহলে এবার বলুন
3: থাকাই দেসু নে।
0: এবারে আজকের বোনাস বাক্য, মানে হল এটা দিন প্লিজ, অর্থাৎ আমি এটা কিনতে চাই।
1: কুদাসাই
0: মানে হচ্ছে প্লিজ দিন। কেনাকাটা করার সময় কাঙ্ক্ষিত জিনিসটির দিকে ইশারা করে এ কথাটি বলুন।
2: তাহলে এবার আপনারা বলুন,
0: শ্রোতা বন্ধু আজকের পাঠের সংলাপগুলো আরও একবার শুনব আমরা।
5: これ可愛いお守りですね。
6: 本当可愛い。
5: これもいいですね。
7: それは縁結びのお守りです。800円になります。
8: 縁結び、恋人ができるお守り。
5: じゃあこれをください。
2: এবারে সময় হলো মিয়ার ট্রাভেল গাইডের। আজকের নাট্যাংশটি সংঘটিত হয়েছে সেনসোজি মন্দিরে, তাই আজ আমরা জাপানের বৌদ্ধ ও শিন্তো মন্দির নিয়ে কথা বলবো।
0: সমগ্র জাপানের

0: কানাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য বৌদ্ধ ও শিন্ত মন্দির। শিন্ত মন্দিরে প্রাচীনকাল থেকেই শিন্ত দেবতাদের পুজো করা হয়ে আসছে। অন্যদিকে বৌদ্ধ মন্দিরগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির প্রাণকেন্দ্র।
1: আর এরকম বহু মন্দির জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে, তাই না দিদি?
0: হ্যাঁ, ঠিকই বলেছেন হিরাকসান। এর একটা কারণ হলো যুগ যুগান্তরের নির্মাণ শৈলী, কলাকৌশল আর প্রযুক্তি যা ব্যবহার করে এসব মন্দিরের ভবন, বৌদ্ধ মূর্তি এবং অন্যান্য স্থাপত্য ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর অবশ্যই এসব মন্দিরে থাকা দৃষ্টিনন্দন বাগানও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
1: টোকিওতে সেনসোজি বৌদ্ধ মন্দির, যার কথা আজকের নাট্যাংশে বলা হলো, আর মেইজি জিঙ্গু শিন্ত মন্দির বেশ জনপ্রিয় পর্যটন স্থান।
0: ঠিক বলেছেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো সহজে জাপানি ভাষার আজকের পর্বটি?
1: জানাবেন আশা করি। আর আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল।